0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: সেলুলয়েড, সেলুলয়েড হল নাইট্রোজেন সেলুলোজ কেম্ফর আর ইথানলর পৰা উৎপাদন করা এবিধ থার্মোপ্লাস্টিক। ই অতি দৃঢ় দ্রাজ্য আর স্থিতিস্থাপক পদার্থ। ইয়ার উপর পানি, বিভিন্ন তেল, অম্ল, খার আদি রাসায়নিক দ্রব্যই ক্রিয়া করে। 1869 চনত আমেরিকার জন ওয়েলসি হায়াত নামৰ উদ্ভাবক এজনে নাইট্রোসেলুলোজ কেম্ফর আৰু

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার, 1433 ভাস্করাব্দর ভাদ মাহর 13 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর 31 তারিখ। পঞ্জিকার পুরা পুয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর তৃতীয় তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 5:05:17 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 5:41:50।

0: গীতটাক চিত্রগীত অনুষ্ঠানত এইবার শুনক ঘরওয়ালি বাহারওয়ালি ছবিখনের এই গীতটি। গীতটির কণ্ঠদান করেছে উদিত নারায়ণ আর অনুরাধা।
1: পাচিক জুপি ঝুম, পাচিক জুপি ঝুম, পাচিক জুপি ঝুম, পাচিক জুপি ঝুম, পাচিক

0: জো বলে সৌনি হাল এই ছবিখন সুখবিন্দর সিংর কণ্ঠর এই গীতটিরে আজির চিত্রগীত অনুষ্ঠানটি সামরা হল।
1: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ল'লে যিকোনো অসুবিধা সহজে অতিক্ৰম কৰিব পাৰি।
2: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনেন্সলৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম।
1: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আৰ্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুৰম ফাইনেন্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্ৰী নম্বৰ 1800-420-2233 নম্বৰত।
3: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্তই আপনার যিকোনো অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।

0: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
1: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সলৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম।
0: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুৰম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1800-420-2233 নম্বৰত।
2: শ্রোতাসকলে অর্থ আকাশ অনুষ্ঠানত আশা ভোসলের কণ্ঠত হিন্দী বোলছবির কেটামান গীত শুনে আছে আকাশবাণী তেজপুরের এইবারের বোলছবি লোফাৰ।

0: অধ্যায়, আমার লোকপিয়ন, আমার বিকাশ।
1: লোকপিয়নের প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করো। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ন 2027, আমার লোকপিয়ন, আমার বিকাশ।
2: এইবার শুনক দাস্তান বলছবির এক গীতটি।

গভীর বিশ্বাস আর ব্যাপক পরিসর, বিজ্ঞাপন সম্পর্কীয় সবিশেষ তথ্য, দর আর বুকিংর আজি আকাশবাণী তেজপুর বাণিজ্যিক শাখার সঙ্গে যোগাযোগ করক। ঠিকনা আকাশবাণী তেজপুর মরাভরলি অসম। আমার যোগাযোগের নম্বর হয়েছে 8732389423। পুনৰ কৈছো 8732389423, আকাশবাণী তেজপুরের বাণিজ্যিক শাখা। শ্রোতাসকলে গীতালী অনুষ্ঠান এইবার শুনক দীপালী বৰঠাকুৰৰ কণ্ঠত এটি গীত।

0: সাদিয়ার জাপারভর সহ বিশকেকত এখন বৈঠকত অংশগ্রহণ করে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহে নতুন দিল্লীত কাইলৈ ষোলটা প্রতিরক্ষা খণ্ডৰ ৰাজহুৱা উদ্যোগৰ বার্ষিক পারদর্শিতা পর্যালোচনা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 2026-27 বিত্তীয় বর্ষের প্রথম চোৱাত দেশের মুঠ ঘরুয়া উৎপাদন 7.8% হওয়াটো অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করেছে। ভারতীয় টেবিল টেনিস খেলুৱৈ অঙ্কুৰ ভট্টাচাৰ্যই চেকিয়াত অনুষ্ঠিত WTT ফিডাৰ টেবিল টেনিস প্রতিযোগিতাত WTT পুরুষের খিতাব অর্জন করে। আর US ওপেনত 24 বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নভাক জোকোভিচে পুরুষের সিঙ্গলসর প্রথম রাউন্ডতে পরাজয় বরণ করে প্রতিযোগিতার বিদায় লৈছে। আমার এটার বাতর ইমানতে শেষ হল, পরবর্তী মুখ্য বাতর নিশা 8 বজাত শুনবলে পাব। নমস্কার।
1: মিডিয়াম ৱেভৰ 266.6 মিটাৰ, কিলোহাৰ্টজ 1125 আৰু FM বেণ্ডৰ 102.4 মেগাহাৰ্টজত শ্ৰোতাসকলে অনুষ্ঠান শুনিছে আকাশবাণীৰ তেজপুৰ কেন্দ্ৰৰ পৰা। শ্ৰোতাসকলে আমাৰ অনুষ্ঠানসমূহ নিউজ অন এয়াৰ মোবাইল এপ যোগেদিও শুনিব পাৰিব। এতিয়া আৰম্ভ কৰিছোঁ বয়োজ্যেষ্ঠসকলৰ বাবে প্ৰচাৰিত অনুষ্ঠান পৰিচৰ্যা।

0: মূর সোনা অনুষ্ঠানটি আজিলে ইমানা চন্দ্র পরিল এয়া আকাশবাণী তেজপুর আমার পিছর অনুষ্ঠান এটিয়ে শুনবলে পাব।
1: আজির নাট্য অনুষ্ঠানের নিবেদন, লুইতক ভেটিব কোনে?

0: নাটৰ ৰচনা প্ৰফুল্ল বৰা, তপন দত্তৰ সহযোগত নাটৰ প্ৰযোজনা ঐশ্বৰ্য কাকতিৰ। এয়া শুনক প্ৰফুল্ল বৰা ৰচিত নাট লুইতক ভেটিব কোনে।
1: কাল মায়া দি অধিকারী
2: হলো কি হলো?
1: এই তাকেই তো বুঝছ রাইজর কাম আগ, হেরো বুঝিলি নে?
2: এ বুঝিল দে বায়ন কায়, রাইজর কাম আগ।
1: এই নিজর কাম পাস, এ আমার কীর্তনতো আছে।
2: ই কীর্তন থাকিলে কি হবই, গছর তলত দেখুন মানুষ নাই।
1: ঐশন প্রকারে বাঁহর চাং কেখন দেখুন লঘুনে ভোকে অকলে অকলে পড়ি আছে, ও চাঙর উপর মানুষ না।
2: ই অবশ্যই কামর মানুষ দে, কামে কাজে লাগি আছে, রাইজ আহিব।
1: হের কি কলি হলো, ঐশন প্রকারে এইটু জানো এটা কাম নহয়।
2: এ কিয় নহয়ও, রাইজর মিটিং সভাটো কই বর।
1: এই শাস্ত্রতো কইছে।
2: বহিলো দে, বহিলো দে
1: চাঙতে ব।
2: বহিলো। এই অ শাস্ত্রতো কইছে।
1: কি কইছিল শাস্ত্রতো?
2: এ কিবা আহার কইছিল দে আরো।
1: হ্যাঁ কিন্তু কইছিল কি?
2: এ কইছিল দে ধুত ধুত ধুত, ও ঘরত জুই লাগিছে, উঠ উঠ উঠ।
1: প্রকারে তই দুধর কথা কোনখন শাস্ত্র পালি? ও
2: এ পাইছিল দে আর কোনবা এখনত বায়ন কায়।
1: হেরো তই টিপসহি মারিয়েই জীবনটো কটালি, এনে স্থলত তই শাস্ত্র পড়ার কথা কহু?
2: এ তাকে তো দে বায়ন কায়, মই কনা শিষ্য আগত তোর তোরে চশমা পিন্ধা পণ্ডিতর আগত শাস্ত্রর কথা কবলে গেছো, হ্যাঁ ভুলে করে তো দে।
1: হলো ও এইবার বারিষা আগতিয়া হব যেন পাইছো, এ পিছত হলো হে মিটিংলে মানুষ নাহিব নাকি? ও
2: ই তাকেই তো, এ দশ পনেরোটা আহিলেও।
1: এই ওই শোন প্রকারে দশ পনেরোটা কিমানে হয় ও? হলো
2: এ কিমানত হয় মানে, দশটা দশটা পনেরোটা পনেরোটা দে।
1: হয় নাকি? হেরো দশটা কিমানে হয় সেইটো ক আকো।
2: এ কলো নহয় তোক, দশটা দশটা পনেরোটা পনেরোটা দে।
1: সাইকেলৰ টিলিঙাৰ শব্দ শুনিলো, এই কোনোবা এটা আহিছে।
2: হৌতু এই হরিহর মহাজনৰ পুতেক গণেশ, ই সাইকেলৰ টিলিঙা বজাই বজাই হেয়া হেয়া এই মঠাউৰি ওপৰত দি হেলিকপ্টাৰ যোৱা দি গলগৈ। তাৰ কথাই প্ৰতি যিহে ইংৰাজী শব্দ কয়।
1: ৰচোন ৰ ৰ ৰ, এই সি কথাই প্ৰতি ইংৰাজী শব্দ কয় বুলি তই কেনেকৈ বুজিলি? তই জানো ইংৰাজী জান?
2: এ মই নুবুজা কথাবোৰকে ইংৰাজী বুলি কয় বুলি ভাবো দে।
1: সেইবিলাক ইংৰাজী নহয় অ, বুজিছ? ঐশন প্ৰকাৰে সেইবিলাক হ'ল তামিল তেলেগু ভাষা। মিটৰ গঢ়া খহিয়েই আছে অ।
2: এই খহি আছে ঐ, ই এনেকৈ খহি থাকিলে ঘৰৰ ভেটি খহিবলৈ আৰু বেছিদিন নালাগিব দে।
1: ঐশন প্ৰকাৰে এই সেইকাৰণেই তো মিটিংখন পাতিছিলো, কিন্তু মিটিঙত মানুহ নহলে মিটিং কৰিম কাৰ লগত?
2: ঐ ঐ হেই আহিছে আহিছে।
1: আহিছে? হেৰ কোন আহিছে অ?
2: ঔৱা হেই মৌলবী খুৰা দাও।
1: মৌলবী? অ অ হয়তো
2: হয়তো হয়তো।
1: অ
2: দেখিছ
1: গান গাই গাই আহিছে অ?
2: গান গাই আহিছে।
1: আৰু নো কি বাট চাই আছা বুঢ়া ভাই, নাচা বহা বহা
2: বহিম
3: বহিম পিছে ৰাইজ দেখোন হেৰেঙা।
2: ই তাকেইতো বেলি লহিয়াবৰেই হ'ল দেখোন।
1: বুজি চাম লবি, এই এনেকুৱা হ'লেতো আৰু মিটিং আহ্বান